0: বুঝতে পারছি, হ্যাঁ সেই সময় নেই। বলছি শোনো না, তোমার কাজ কেমন চলছে? ঠিক ও হ্যাঁ, কি বলছো? চলো, আ গার্ল ইজ সিটিং বিসাইড মি জাস্ট টকিং লাইক অ্যান ইলিটারেট গাইয়া কথা বলা।
1: এক্সকিউজ মি, আই নো ইংলিশ, ডোন্ট আন্ডার এস্টিমেট মি, আই অ্যাম এ গ্র্যাজুয়েট।